ব্রহ্ম সচিদানন্দ। জীব কিন্তু ইহলোক ও পরলোকরে দুঃখ ভোগি থাকে। ব্রহ্ম তার হৃদয়ে থাই মধ্য তাহাপাই দুর্লভ হয়ে পড়িথান্তি। যেউ পুরুষ হৃদয়ের বিষয় বাসনা উৎপাটন করে নিজের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করে থাকে সে সুখ দুঃখ ভোগ করে না। ভোগ্য ভোক্তা অবস্থার ঊর্ধ্বকু উঠি আনন্দ পাই থাকে। যাহার এই স্বরূপ জ্ঞান ন থাকে সে মধ্যে প্রেম ভক্তি বলরে সুখ দুঃখাতীত অবস্থাকে উত্তীর্ণ হয়ে যাইপারে।

পরবর্তী কথাচিত্র দাগ, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, গীত রচনা সাহির, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: শ্রোতাবন্ধু নমস্কার, আসন্তু না আরম্ভ করিবা আজির ফোন ইন্রে মনপসন্দ গীতর কার্যক্রমর দ্বিতীয় ভাগকু। আপন মানক ফোন কল অপেক্ষারে মু সংস্কৃতি পটনায়ক। হ্যালো, আকাশবাণী বলাঙ্গি ফোন ইন কার্যক্রম।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার, কি কহুতিলে আজ্ঞা?
1: উপেন্দ্র সোনা আজ্ঞা, কি পুটা ভরেন আজ্ঞা বরগড়।
0: আজি বহুত গুড়ে বরগড়ৰ শ্রোতাবন্ধু আমাকে ফোন কলেন।
1: ফোন আজ্ঞা মানে বলাঙ্গি স্টেশন কে 4 মাস 5 মাস ঘা লাগছি আজ্ঞা।
0: কিন্তু

0: লাগছে?
1: চারমাস আমার লাগছে আগে, আমি প্রবল খেলা করছি কিন্তু না লাগে, কিন্তু চারমাস আমার খেলা লাগছে আগে, আই লাগলা।
0: সেটা কারণ হয়েছে কি অন্য মানে কেন্দ্রে গিয়ে মানে সুযোগ পাইবে, অন্য মানে বি তো সুযোগ পাইবার কথা না?
1: বলে আগে বলে বলে বলে, কিন্তু আপনার সাথে আমি আগে ফার্স্ট কথা এটা হইলে গা, আমার উপরে 9 জন সর্বিতা না পার, তার আমি প্রায় কথা উদিলি আর তার উপরে আমি জানি পাইছি।
0: আচ্ছা আউ কারণ করছন আপন কহুন?
1: মুই গুড়ে চাষি লোক আগে, আমি চাষ কাম কর।
0: আপনক তো দুই ফসলি হচ্ছে?
1: হ্যাঁ দুই ফসলি আগে, দুই ফসলি আমার রবি ধানটা এটা অমল হবার আর আরদিন পরে ধান পান কাটবার আছে।
0: বহুত বড়িয়া। আচ্ছা আপন এটা সরি গলা, তারপরে কেতে দিন গ্যাপ দৌথবে নিহাতি ক্ষেতকে?
1: এই ধান কটলা পরে পরে আগে আছে আমার, কাহে আছে কি ঋতু গেলে টিকে আমার লেট আছে।
0: আচ্ছা
1: বর্ষা হয়ে গেলে আমি পলা পুলি পকাছু, আউ কেমার পান তো লেট রে আবা না।
0: হ্যাঁ
1: যদি বর্ষা বর্ষা হয়ে গেলে আমি পলা পকাই দিছি।
0: আজি কেন কথা চিত্র গীত শুনবে কহুন?
1: হ্যাঁ মাপকে হে কোন রকম?
0: হ্যাঁ কেন গীত?
1: কেন গীত গেলে চলবা আগে?
0: ঠিক আছে শুনুন আপনক পছন্দর গীত।
2: 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, let's start the fun!

0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর, ফোন ইন কার্যক্রম।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে কহুতিলে?
1: আজ্ঞা, মু জীবন মুন কহুছে, কলাহান্ডি জেলা ধর্মগড়।
0: কানা করুছন আপন?
1: মোর এমবিবিএস ফাইনাল ইয়ার চলছে।
0: আরে বাহ, আপন এমবিবিএস করি কি বি সময় পাউছন তে আম কার্যক্রম শুনিবা পাই?
1: হ্যাঁ, সববেলে ট্রাই করে মু আপনকর এই যে ফোন ইন কার্যক্রম কো ইয়ার পূর্বরু মধ্যে অনেক থর মু আমার জনে উপস্থাপিক আছন্তি, তাঙ্কর না সস্মিতা, তাঙ্ক সহ কথাবার্তা হয়েছে। আর মতো বহুত ভাল ভালো লাগে, যেহেতু এই কার্যক্রমটি গোটে ঘন্টা পর্যন্ত রেকর্ডিং হচ্ছে এবং দুই দিন রবিবার এবং সোমবার দিন 11টা-12টা পর্যন্ত তার ব্রডকাস্ট করা যাচ্ছে।
0: মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে নাই? কোন বিষয়ে পিজি করিয়া পাই চিন্তা করছেন?
1: আজ্ঞা, মো ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি রে আছে, পূর্বরু মো ইউরোলজি রে মো ছিলে, এখানে এবে তো আমার ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে, ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি রে আছে।
0: আচ্ছা, ঠিক আছে, ভগবান করন্তু আপনা আপনকর মানে চয়েসেবল

প্রচার করলো সুগম সঙ্গীতা। শিল্পী দিলে উদিত নারায়ণ ও বাবুল সুপ্রিয়। আকাশবাণী বলাঙ্গীর, বর্তমান সময় দিন 12:30 হওয়া যাচ্ছে। শুনন্তু বিবিধ ভারতী কার্যক্রম কিছুক্ষণ মধ্যে।

0: শ্রোতা বন্ধু, আম সরকারঙ্ক দ্বারা কার্যকারী হয়েথিবা অনেক মহিলা কেন্দ্রিক যোজনা মধ্যরু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্যতম। গরিব পরিবার মানঙ্কু মাগণারে গ্যাস সংযোগ দেবা এই যোজনার মুখ্য উদ্দেশ্য। কাঠ নড়া ঘষি তথা কয়লা ধূঁয়ারু মহিলা মানঙ্কু সুরক্ষা দেবা সহ স্বচ্ছ রন্ধন ব্যবস্থা প্রদান করিবা এই যোজনার প্রকৃত আভিমুখ্য। মাগণারে এলপিজি সংযোগ পাই এবং গ্যাস চুলি সহায়তা পাইবা পাই মহিলা হিতাধিকারী মানঙ্কু আবশ্যক কাগজপত্র দেবাকু পড়িথায়। এই যেমিতি আধার কার্ড বা রাশন কার্ড, ব্যাঙ্ক খাতা, ঠিকনা প্রমাণপত্র, আধার নম্বর সহ সংযুক্ত হইথিবা মোবাইল নম্বর দেবাকু পড়িথায়। তেবে এই যোজনা মহিলা মানক পাই কেতে উপযোগী, বিশেষ করে রন্ধন প্রণালীকু সহজ করিবা এবং ধূঁয়ারু বর্তিবা পাই হাত পাহান্তারে রন্ধন গ্যাস মিলিবা কেতে ফলপ্রদ, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজর আলোচ্য বিষয় উজ্জ্বলা যোজনা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা গবেষিকা অনসুয়া মহাপাত্র।
1: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভারত সরকারঙ্ক পক্ষরু আম দেশরে কার্যকরী হেউতবা এপরি এক যোজনা যদ্বারা আর্থিক তথা সামাজিক স্তরে দুর্বল মহিলাঙ্কু স্বচ্ছ ভোজন প্রস্তুত পাই জালিনী বা ইন্ধন রূপে প্রাকৃতিক গ্যাসকু যোগাই থাকে। এঠারে উল্লেখ করিবা অত্যন্ত জরুরি যে ইয়া মধ্যে উজ্জ্বলা যোজনার কার্যকারী হেবা 10 বর্ষ সম্পূর্ণ হয়েছি। এক দশন্ধির উপকারিতা কেবল সেই মহিলাটি হি অনুভব করিপারিছি। আশ্বস্ত মধ্য হয়েছি নিজের দুর্দিন গুড়িকর বিলয় দেখি। ভোজন পাই যে গুরু দায়িত্ব তা নিকটরে এলপিজি সিলিন্ডার পাইবা পরে তা মুহরে খুশির লহরি খেলি যাইছি। বিগত 10 বর্ষ পূর্বে অর্থাৎ 2016 মে মাসরে পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয় পক্ষরু এই উজ্জ্বলা যোজনা কার্যকরী হয়েছিল। ভারতর যশস্বী প্রধানমন্ত্রী 2016 মে 1 তারিখ দিন উত্তরপ্রদেশর বলিয়াঠারে এই যোজনার শুভারম্ভ করেছিলেন। এক আর্থিক অনগ্রসর পরিবারর মা ভৌণী মানকর ভোজন প্রস্তুতি সময়রে সম্মুখীন হেউতবা দুর্দশাকু দূরীভূত করিবা থিলা উজ্জ্বলা যোজনা পরি এক প্রমুখ কল্যাণকারী যোজনার আভিমুখ্য। এহা ব্যতীত পরিবেশ প্রদূষণকু অর্থাৎ বায়ু প্রদূষণকু প্রতিহত করিবা মধ্য এহার লক্ষ্য থিলা। বাস্তবরে এক গ্রামীণ পরিবারে আম জেজেমা বা মাঙ্ক সময়রে পরিবার সদস্যঙ্ক পাই মুঠাই ভোজন প্রস্তুতি পাই যেউ সবু সমস্যার সম্মুখীন হইতান্তি তাহা অত্যন্ত দুঃখদায়ক। বাড়ি বগিচারু সংগৃহীত জালেনি, শুখিলা পত্র, গাই গোবরু প্রস্তুত শুখিলা ঘষি ফড়া কিংবা কিনিথিবা কাঠকু মাটি চুলিরে জালেনি ভাবে ব্যবহার করি রোষেই করিথান্তি। বেলেবেলে এই জালেনির অভাব মধ্যে পড়িথায়। আউ বর্ষা পাগরে আহুরি দয়নীয় স্থিতি। ওদা জালেনি হেতু চুলির ধোঁয়ারে আখিরু লুহ সহিত কাশি কাশি বিব্রত সেমানে হুয়ন্তি। পুনি রোষেইরে সমগ্র দিনটি মধ্যে বিতি যায়। ধোঁয়া হেতু বায়ু প্রদূষণ মধ্যে বৃদ্ধি পায়। যেতবেলে সমগ্র দেশরে মহিলা সশক্তিকরণ ও নারী বন্দনকু নেই উচ্চাঙ্গ স্বর উঠিথায়, সেঠারে পাকশালারে যদি সাধারণ মহিলাটি ভোজন প্রস্তুতিরে নিজ জীবনকু দয়নীয় ভাবে অতিবাহিত করে, তেবে মহিলা সশক্তিকরণ কিপরি বা সম্ভব হুয়ন্তা? বিকশিত ভারত গঠনরে গ্রামীণ দুর্বল মহিলাটি কেমিতি বা ভাগিদারি নেই পারন্তা? তেণু গ্রামীণ তথা আর্থিক দুর্বল বর্গর মহিলা জীবনকু সহজ, সরল, সুন্দর করিবা পাই পারম্পরিক জাড়ে প্রতিহত করি প্রাকৃতিক গ্যাস বা এলপিজি কু যোগাই দেবাকু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কার্যকরী হইছিলা। এই যোজনার সামিল হেবা পাই থিবা

0: নর্স মানকর অধিকার আউ সংঘর্ষ বিষয়ে লোক সচেতন করবার উদ্দেশ্য থি আজ জাতীয় আউ আন্তর্জাতীয় স্তরনো কার্যক্রম মান আয়োজন করা হচ্ছে। নয়াদিল্লি রাষ্ট্রপতি ভবন নু আজ জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2026 প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নর্সিং ক্ষেত্র থি উৎকর্ষ সেবা দেওয়া 15 জন বৃত্তিধারী পুরস্কৃত করেছেন। সমাবেশকে সম্বোধন করে করে রাষ্ট্রপতি কহিছেন, নর্সিং কর্মচারী সেবার সবুনু অয়েতকা মানদণ্ডকে প্রতিপাদন করবার সহিত বহুতটে আহ্বান ভরা পরিস্থিতি ভিল গুণাত্মক স্বাস্থ্যসেবা দেবার্থী বহুত বড় ভূমিকা নেছেন। সবু পুরস্কার পাইথিবা বৃত্তিধারী আর নর্সিং কর্মচারী আর স্বাস্থ্যসেবা প্রদান করুথিবা লোকর অবদানকে রাষ্ট্রপতি খুব প্রশংসা করেছেন। কার্যক্রমটি কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নড্ডা আর স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদব প্রমুখ উপস্থিত থিলে। স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয় তরফ 1973 মশিয়াথি জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার মূল করাইথিলা। সারা দেশে সরকারী আর স্বেচ্ছাসেবী সংগঠন মানকর জরিয়ে সেবা দেউথিবা পঞ্জীকৃত নর্স ধাই আর সহায়ক নর্স আর মহিলা স্বাস্থ্য পরিদর্শক মানকু ই পুরস্কার লাগি ফি বছর পছা যায়সি। পুরস্কার বাবদে গোটে প্রমাণপত্র আর 1,00,000 টাকার নগদ পুরস্কার সহিত পদক দিয়া যাইসি। নর্স দিবস পালন অবসরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নর্স মানকর নিঃস্বার্থপর সেবার বহুত প্রশংসা করেছেন। সামাজিক গণমাধ্যমটি শ্রী মাঝি কহিছেন, ভারতীয় সংস্কৃতিটি সেবা পরমধর্ম ভাবনাকে সবুন বড় ঠান দিয়া যাইছে। করুণাময় ব্যবহার আউ মানবতার আউ অক্লান্ত পরিশ্রম লাগি নর্সমানে ই আদর্শকে প্রমাণ করেপারছেন বলি শ্রী মাঝি কহিছেন। কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আউ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহলিং ই দিবস অবসরে নর্সমানকু শুভেচ্ছা জনাইছেন। জাতীয় শিক্ষানীতি 2020 সরকার মাতৃভাষা ভারতীয় জ্ঞান পরম্পরা আউ কৃত্রিম বুদ্ধিমত্তা আধারিত গবেষণা আউ নবসৃজনকে সবুবেলে প্রোৎসাহন দেউছেন বলি কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কহিছেন। নয়াদিল্লিঠানে ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএসএসআর 58তম প্রতিষ্ঠা দিবসটি যোগ দিয়ে শ্রী প্রধান কহিছেন, মানব সভ্যতাকে বুঝবার লাগি ভারত গোটে জীবন্ত প্রয়োগশালা। কেন্দ্রমন্ত্রী শ্রী প্রধান কহিছেন, সোমনাথ মন্দিরর পুনঃ নির্মাণ 75 বছর দেশর সাংস্কৃতিক পুনঃ জাগরণর প্রতীকায়ে। 2047 বিকশিত ভারত লক্ষ্য পূরা করবার লাগি দেশর হাজারে বছর ইতিহাস সংঘর্ষ আউ সাংস্কৃতিক চেতনাকে আগকে নেইকি যিবারকে হেবা। নয়াদিল্লিন আউ গোটে কার্যক্রমটি যোগ দিয়ে শ্রী প্রধান কহিছেন, ভারতর শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সবুনু সুদৃঢ় ব্যবস্থা। জাতীয় শিক্ষানীতি অনুসারে দৃঢ় ক্রেডিট ব্যবস্থার বিকাশ করা যিবা। ছাত্রছাত্রীমানকু সুযোগ দেবার লাগি ইন্টার্নশিপ আউ অ্যাপ্রেন্টিসশিপ ক্রেডিট ব্যবস্থাটি সামিল করা যিবা। দেশে পাখাপাখি 15,00,000 বিদ্যালয় ভিতরে 10,00,000 সরকারি বিদ্যালয় রয়েছে। দেশের মোট ঘরোই উৎপাদ জিডিপির পাখাপাখি 4% কেন্দ্র আর রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রটি খরচা করছেন বলে কেন্দ্রমন্ত্রী শ্রী প্রধান কহিছেন। আসামর মুখ্যমন্ত্রী হবে এনডিএ বিধায়ক দল নেতা হিমন্ত বিশ্ব শর্মা আজ শপথ নিয়েছেন। খানপাড়ার শিশু চিকিৎসা কলেজ পড়িয়ান হয়েছিবা সমারোহটি রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য শ্রী বিশ্ব শর্মাঙ্কু পদ আর গোপনীয়তার শপথপাঠ করাইছেন। তাঁকর সহিতে আউ 4 জন বিধায়ক ভিল ক্যাবিনেট মন্ত্রী ভাবে শপথ নেইছেন। শপথ গ্রহণ সমারোহটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এনডিএ শাসিত রাজ্যর মুখ্যমন্ত্রী আউ কেন্দ্র মন্ত্রিমণ্ডলর বহুত সদস্য যোগ দেইথিলে। শ্রী বিশ্ব শর্মা লগাতার 2 নম্বর থর লাগি মুখ্যমন্ত্রী হয়েথিবার বেলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 3 নম্বর থর লাগি আসামন সরকার গঠন করেছে। বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন আইবা 8 তারিখ পহলা থর লাগি ওড়িশা গস্তটি আসবার কার্যসূচী রয়েছে। দিনকিয়া গস্ত অবসরে দলকে আহরি মজবুত করবার লক্ষ্য নেইকি দলীয় কর্মকর্তা মানকর সহিত শ্রী নবীন আলোচনা করবে। দলীয় আভিমুখ্যকে তৃণমূল স্তরন পৌঁছাবার লাগি ভিন ভিন কার্যক্রম উপরে বৈঠক থেকে আলোচনা হয়েপারে। শ্রী নবীনকর গস্ত সময়াথি দলীয় কর্মকর্তামানকর লাগি গোটিয়ে প্রশিক্ষণ কার্যক্রম ভিল আয়োজন করা যিবা। ইথি বুথ স্তরীয় পরিচালনা, ডিজিটাল যোগাযোগ আউ জনসহযোগ উপরে প্রশিক্ষণ দিয়া যিবা। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। স্নাতক ডাক্তারী পরীক্ষার্থী প্রবেশ লাগি হইতিবা নিট ইউজি 2026 পরীক্ষাকে বাতিল করাইছে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ তরফ ই পরীক্ষা সারা দেশে গলা 3 তারিখ দিন করাইছিলা। সামাজিক গণমাধ্যম জরিয়ে এনটিএ তরফ দিয়া সূচনা অনুসারে প্রশ্নপত্র লিক অভিযোগ হইতিবানু ই নিষ্পত্তি নিয়ে যাইছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই তরফ অভিযোগর তদন্ত করা যাব বলি এনটিএ মহানির্দেশক অভিষেক সিং সূচনা দেইছন।
1: 3 তারিখ যে পরীক্ষা হই বিলকুল সুচারু তরিকে সে হই। 5,432 सेंटर्स भारत में, 14 सेंटर भारत के बाहर। सारी परीक्षा खत्म हो गई। इसके साथ ही हमने यह

0: দাদা জুহার।
1: জুহার ভাই, জুহার জুহার
0: দাদা।
1: হ্যাঁ ভাই,
0: আস আস বস।
1: আইলি হো?
0: হ্যাঁ
1: হ্যাঁ, তুমি খুঁজুলি আজ সকাল একা।
0: সত্যি কে?
1: লোকেশ ভাই সঙ্গে টিকে ভেট পড়লে দুঃখর সুখর টিকে হেই হেতা খরা দিনে বলিকিরি।
0: ওই যেন খরা হচ্ছে যে আর বাহারি হচ্ছে কেন দাদা, এটা বেলনি বললে।
1: যে গুটি কথা ভাই, এহে দেখো অনেক জায়গা থি বলতো আমার চাষি ভাই বহেন মানে আমার যেন রবি চাষ করিথিলে, ডাল জাতীয় ধান চাষ করিথিলে, এটা মানে সরি সরি আউছেন।
0: হই হই হই,
1: জমি বাড়ি ফের জুতবার সময়া আর ফের নয়া চাষ করবার সময়া আসিগলা।
0: হ্যাঁ,
1: তো হেথির লাগি আজকা বৈঠকি থি কাহাকে গোটে এন্তা যোগাযোগ করু যে খরিফ চাষ লাগি কেন্তা করে অটা ভিড়মা, নয়া নয়া কিসম মানে কাণা কাণা অছে, ই বাবদকে নেকি টিকে জানমা।
0: যে দাদা,
1: হ্যাঁ
0: হে কথা মুই তোমকু পচরা আমি বলতুম।
1: বড়িয়া রোজো কলা আরু।
0: হই
1: যে শুন তো, আজকা বল তো আমার যেন পাখে নি অছন গে অবসর নেলা পরে সুরেন্দ্র নেগি আজ্ঞা সহকারী কৃষি অধিকারী, তাঁকু যোগাযোগ কলে কেনতা হেতা বড়িয়া কহিপারতে আজ্ঞা।
0: বড়িয়া হেতা দাদা।
1: হই বেলে লগুম কথা হুঁ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: নেগি আজ্ঞা। জোহার।
3: জোহার আজ্ঞা। জোহার।
2: দেখুন আজ্ঞা, খরা তো চালিছে, মঝিরে মঝিরে প্যান কাই টিকে টিকে বি আসছে, ফের বি আগে এটা ভল বিহনটা সংগ্রহ করবার সময় হয়ে গলান, ঠিক চাষ টিকে লাগে
3: আজ্ঞা।
2: তো এহেদে চাষী মানকর ভূমিকা কানা টিকে কহবে আজ্ঞা।
3: হ্যাঁ আজ্ঞা, দেখুন আমার তো অক্ষতৃতীয়া গলা
2: আজ্ঞা,
3: সেনু আমার চাষ অনুকূল আরম্ভ হলা
2: আজ্ঞা
3: আমার হিসাবে। তো ওড়িশা সরকার বি সেই দিনটাকে কৃষক দিবস হিসাবে পালন করালে
2: আজ্ঞা।
3: তো সেই নু আমার খরিফ ঋতু আরম্ভ গোটে প্রকার হয়ে গলা
2: আজ্ঞা আজ্ঞা।
3: কিন্তু বর্ষাটা প্রকৃতির আশ্রয় বলকে আমি প্রায় জুলাই মাস হয়ে যাচ্ছে আজকালি।
2: হ্যাঁ লাগবা। হ্যাঁ,
3: কিন্তু যেহেতু আমার অক্ষিমুটি আরম্ভ হলা, খরিফ ঋতুর প্রায় আরম্ভ হয়ে গলা, চাষী ভাই মানে বর্তমান তাঁকর মুখ্য কাম হলা যেন যেন বিহন তাঁকু দরকার
2: আজ্ঞা,
3: সে বিহন মানে সাইতি করে আনিকি রখবারটা জরুরি
2: আজ্ঞা।
3: তো বিহন মানে সাধারণত আমার কোঅপারেটিভ সোসাইটি যেটা হচ্ছে আমার যেটা গাঁ গহলরে অছি, সে মাধ্যমে সেমানে তার বিহনটা পাইপারিবে। আউ আমার গোটে রইছন প্রাইভেট ডিলর মানে রইছন বিহন বিক্রয় করবার লাগি, সরকারক স্বীকৃতি প্রাপ্ত, তো সেমানকর নু বি সেমানে বিহনটা সেমানে
2: পাইপারবে
3: নেই পারবে। তো এই বিহন মানে প্রাইমারি সোসাইটির যেটা তেনু আউ আমার ডিলর পাখর বিহন এবে সাইতি করে রখিদেলে বহুত ভাল হয়, নাহলে পরে কেন ভিড় ধরে যা বিহন পাইলা বেলে চাষী ভাই মানে ঠিক টাইমরে অসুবিধা রয়েছে।
2: অসুবিধা হয়েছি আজ্ঞা, আমার চাষী ভাই মানে যেতেবেলে বিহন সংগ্রহ করবার লাগি যাবে, সেতেবেলে কেন কেন জিনিসকে মানে ধ্যান দেবার কথা
3: আজ্ঞা। দেখুন আজিকালি তো বিহন সেমানে সিধা

0: জুটে আবড়ি হেবু, তলকে দেখি চালু থা, তলকে দেখি চালু থা। বাবুরে একেশ কোটে দেখু থা, আগ থাউন থন অন্ধা হয়ে যাবু, আগকে সফা রক্ষি থা, আগকে সফা রক্ষি থা, সবু পাঁচকে এক করি থা, পাঁচকে পাঁচ গুণি থা। ইমানে সবু উদুর মাদিয়া, ইতা কর্ণ ধুরিয়া রহি থা, ইতা কর্ণ ধুরিয়া রহি থা। বাবুরে ছাতিকে দম ধরি থা, ধরম ডাক শুভলা ন, অকাল কাল মাড়ি বসবে ন, কেতে বেল কাণা হেবা, সাবধান এবু হেই থা, সাবধান এবু হেই থা। এ বাবু ছচি রখি থা, এভু যদি খরচা করি দেবু, জীবন সারা পস্তৌ থিবু, মানি ঘিনি করি চলু থারে বুয়া, মানি ঘিনি করি চলু থা। এ বাবু ভাষার লাগি লড়ি থা, মার ভাষা নুহে মায়েসি ভাষা, মা ম্যাটকে আর মাতৃভাষা, ঘি সরসর অর্ষা, ঘি সরসর অর্ষা, ঘি সরসর অর্ষা। আর গোটে কবিতার শীর্ষক হইছে দে হসি দে মুল করি, কায় যে বসিছু মুহুমারি, সংসারর নয়েদ আউছে পুরি, সুখর পড়ুয়া মনর গুতি, পড়বান দিনে পহরি, পড়বান দিনে পহরি। মোর কবিতার হচ্ছে দে হসি দে মূল করি, কায় যে বসিছু মুহুমারি, সংসারর নয়েদ আউছে পুরি, সুখর পড়ুয়া মনর গুতি, পড়বান দিনে পহরি, পড়বান দিনে পহরি, দে হসি দে মূল করি। যাহা হচ্ছে ঠিক হচ্ছে, আর যাহা হবা ঠিক হবা, আঁখ খুলি করি যাহা দেখুছু, আগে পছে তোর ওয়েরি, আগে পছে তোর ওয়েরি, দে হসি দে মূল করি। ঘর খরি দেলে দুঃখ সুখ হেসি, পথর পড়লে বি সহি, কথার ভিতরে কে হেবান, যাহা পারুছু দে করি, যাহা পারুছু দে করি, দে হসি দে মূল করি। খরা বর্ষা শীত কাকর, বর্ষে বার মাস যাকর, মনুষ লাগি কষ্টি পথর, অহর অজীবু ঘুষরি, অহর অজীবু ঘুষরি, দে হসি দে মূল করি। ধরম করম ধরি রখিছে, ধরম জানি ধর্ষা মিলে, করম জানি কেরেঙ্গলা ভাই, বটেই দেবে নংলা করি, বটেই দেবে নংলা করি, দে হসি দে মূল করি, দে হসি দে মূল করি,
1: দে হসি দে মূল করি।
0: মোর এটা গোটে অশ্লীল কবিতা ভাব সায়রি। বুনলি ধান দায়নি সুনা, গহনা রখিছে ছকর ঘনা, কর্ণি কুসুমা জুনা পড়িছে, মোর কাঁটা হেবা উনা, মোর কাঁটা হেবা উনা। যার খাইব তার গায়ব, খুদ পোয়ালে জুয়ে লগাব, নাই ভুলব তাহাকে, গুড় রগলি চাঁটি খাই যা, দোষ দেব কাহাকে, দোষ দেব কাহাকে। অর্ষটাকে পরশটা খটর ঢেকুন চাবেরি, শুল বকরা ঘর থাই করি, গোহালে শুয়ুছু কাঁ করি, গোহালে শুয়ুছু কাঁ করি। এড়কি কথা এলকি হেলা, এড়কি কথা এড়কি হেলা, উপরকে দেখু আঁ করি, জানি জানি করি কাদে মাড়ুছু, জানি জানি করি কাদে মাড়ুছু, গোড় ধুইবু কাঁ করি, গোড় ধুইবু কাঁ করি। পানকে পড়েই খরাকে ছতা, বিকি খাইগলা ধান, বকি খাইগলা ধানকে, ঘরকে বুড়া ক্ষেতকে মুড়া, ছচি রখিথিবু ভলকে, ছচি রখিথিবু ভলকে। মুই জানিথিলি হেন্তা হেবান, বিন পানি নয়েদ বুহুছে, সোমিয়ার চকর মাইলা দিনু, ডঙ্গা বুড়ি বুড়ি যাউছে, ডঙ্গা বুড়ি বুড়ি যাউছে। শীতকে গীতকে পদ, পদকে গদ, পদ জানিকরি পার, মন অছে গমন নাই ন, ইটা তো বেদরগার, ইটা তো বেদরগার। সতরা চুকল মিষ্টা কলা, আগ মুজি দেখুছে, ভুগা ভিতরে ঢাপি থিলে বি, মলি ফুল ফুল বাসুছে, মলি ফুল ফুল বাসুছে। যাহা করবু ইটা ন সমিয়া, জি থাউন থাউন করি থা, কলে কলে আবা, কলে কলে আবা, কলে কলে আবা, অটকা দুঃখ পত্রি মালিকে টামড়ি থা, পত্রি মালিকে টামড়ি থা। বীর পয়সে সোমার হাট, সোনার ভৌ পচরৌছে, বিন পয়সে সোমার হাট, সোনার ভৌ পচরৌছে, সেররা ঘরে নীলচ কুনুয়া, লাজ মূলেই দৌছে, লাজ মূলেই দৌছে।
1: সবটা শুকল মিষ্টা কলা, আঁক মুজি দেখুছে, ভুগা ভিতরে ঢাপি থিলে বি, মলি ফুল ফুল বাসুছে, মলি ফুল ফুল বাসুছে। বহুত সুন্দর কবিতা কেতটা আমকু শুনালে পুরোহিত আজ্ঞা। আপন তো খুব দিনু কবিতা লেখুছন, কবিতারে মনর ভাবকে ফটিকরি কহি পারিছন কি আজ তক নাই কহি পারবার তালি?
0: দেখুন।

0: soy solía pena bateguini de mi rechora singaro sobora. Soy solía pena bateguini de mi rechora singaro sobora. Badala mohola bule ne mi re tor mon he jiva dira. Badala mohola bule ne mi to telu mon he jiva dira. ভাবদিয়ানিয়া ভাবর বন্ধন ভাবদিয়ানিয়া গা ভাবর বন্ধন এধন রহিবা সবুদিনরে নুয়া জন সিম্পনিয়া ধর বন কেবে সুজিবা বিহার লগন দেখত কেবে সুজিবা বিহার লগনরে নুয়া জন সিম্পনিয়া ধর বন কেবে সুজিবা বিহার লগনরে নুয়া জন সিম্পনিয়া ধর বন সিম্পনিয়া ধর বন
1: ପରବର୍ତ୍ତୀ ଗୀତ ଗାଇଛନ୍ତି ସୁନୀତି ବେହେରା। ଗୀତ ରଚନା ପ୍ରଦୀପ ରଞ୍ଜନ ଷଡ଼ଙ୍ଗୀ।